0: স্টোরি আমুক লা এ নাই স্টোরি আমুক দিন অধ্যায় কাপই যাও
1: আগর না তো না নিমু কাউ চি না নাই নিমু বাই জি গাও
2: মরু কই গিস না নাই না কোডা স্টোরি আপনা গানি তা তাই না কো মুকালি তো নে মুকালি তা গ্লিকু ই হাই নিমু নাই